আকাশবাণী শিলচর, আজ 30শে আষাঢ় 1948 শতাব্দ, চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, আজ মঙ্গলবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অমৃতবাণী। এতে আজ অশ্বিনী কুমার দত্তের রচনা থেকে পাঠ শুনবেন।
1: আমরা অনেক সময়ে লোকনিন্দার ভয়ে অনেক সৎকার্য হইতে বিরত থাকি, লোকনিন্দার ভয়ে মনুষ্যত্বহীন হইয়া পড়ি, লোকনিন্দার ভয়ে মানুষ কতদূর নির্বোধ হয় তার একটি দৃষ্টান্ত দিতেছি। আমাদিগের এই বঙ্গদেশের কোনো একটি প্রধান নগরে একজন শিক্ষক ছিলেন। ইনি লোকনিন্দাকে বড় ভয় করিতেন। একদিন তিনি নিজের বাড়ির কূপ হইতে জল তুলিতেছিলেন, এমন সময় কয়েকটি বন্ধু তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। যেমন তাহারা নিকটস্থ হইলেন, অমনি শিক্ষক মহাশয় দড়ি ও ঘটিটি আস্তে আস্তে কূপের ভেতরে ছাড়িয়া দিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, মহাশয় কি করিতেছিলেন? তিনি উত্তর করিলেন, এমন কিছু নয়, কূপটির জল কেমন আছে দেখিতেছিলাম। এই ভদ্রলোক লোকনিন্দা হয়ে ঘটিটি হারাইলেন। আমরা অনেক সময়ে লোকনিন্দা ভয়ে আমাদিগের ইহলোক ও পরলোকের সর্বপ্রধান সম্বল পরমার্থ পর্যন্ত কূপজলে নিক্ষেপ করিয়া থাকি। ভগবানের নাম কীর্তন করিতে, কি দুদণ্ড তাহার বিষয় আলোচনা করিতে, কি একাকী বসিয়া চিন্তা করিতে ইচ্ছা করিলে যেই মনে হয় কেহ কেহ হয়তো উপহাস করিবে কি উৎপীড়ন করিবে, অমনি তাহা হইতে সংকুচিত হই। সাধুভাবে চলিতে গেলে এ পৃথিবীতে অনেক সময় নিন্দাভাজন হইতে হয়, নানারূপ কষ্টে পড়িতে হয়। আমি কোনো এক ব্যক্তিকে জানি, তিনি সরকারি কোনো পদপ্রার্থী হইয়াছিলেন। নিয়ম আছে, 25 বৎসর অতীত হইলে সরকারি কার্যে প্রবেশ করিবার অধিকার থাকে না। তাহাকে তাহার বয়স জিজ্ঞাসা করা হইলে তিনি তাহার প্রকৃত বয়স 26 বৎসর বলিয়াছিলেন। অনেকে তাহাকে সত্য কথা বলায় পাগল বলিতে লাগিল। যাহারা মানুষ অপেক্ষা ভগবানকে অধিক ভয় করেন, তাহারা প্রায়ই আমাদের মধ্যে পাগল বলিয়া পরিচিত। যাহারা কোনো কুনীতি কি কুপ্রথা অথবা কুয়াচার সংস্কার করিতে যান, তাহারা কত কষ্ট পাইয়া থাকেন। পৃথিবীর প্রধান প্রধান সংস্কারকদের জীবনী আলোচনা করিলেই দেখিতে পাইবেন, যীশুখ্রিস্ট পাপের বিরুদ্ধে ভগবদ্বিধি প্রচার করিয়াছিলেন বলিয়াই ক্রুশে হত হইয়াছিলেন। আজও চৈতন্যদেবকে কেহ কেহ ভণ্ড পাষণ্ড বলিয়া থাকে। কোনো কোনো সময় দেখিতে পাই পিতামাতা পর্যন্ত সন্তানকে সাধু হইতে দেখিলে তাহার বিরুদ্ধে নানা উপায়

অবলম্বন করেন। ইহা অপেক্ষা দুঃখের বিষয় আর কি আছে? কিন্তু যিনি কেন বিরুদ্ধবাদী হন না, যাহারা প্রকৃত সাধু তাহারা ভগবৎপদে বিশ্বাস স্থাপন করিয়া কখনো বিচলিত হন না। ধর্মের জন্য যে কত মহাত্মা পাষণ্ডদিগের অত্যাচারে প্রাণ বিসর্জন করিয়া এই পৃথিবীকে ধন্য করিয়াছেন, তাহাদের দৃষ্টান্ত মনে হইলেও জীবন পবিত্র হয়। ভক্তমাত্রেরই এই কথা, আমাদের তো প্রাণের আশঙ্কা নাই, তবে মানুষ দু একটা কথা বলিবে, ইহার ভয় কি পরমার্থ ত্যাগ করিব? যিনি ভগবানের মিলন সুখ সম্ভব করিতে ইচ্ছুক, তিনি আর লোকের কথা গ্রাহ্য করিবেন কেন? একটি ভক্ত পরমানন্দে উৎফুল্ল হইয়া বলিয়াছিলেন, তেরি মেরি দোস্তি লাগল, সব বদনামি কিয়া, লোক সবকো বকনে দিজে, তুমনে হামনে কাম কিয়া, তোমাতে আমাতে বন্ধুত্ব হইয়াছে, লোকগুলি নিন্দা করিতেছে, বলুক তাহাদের যাহা ইচ্ছা হয়, তুমি আমি কাজ হাসিল করিয়াছি, তুমি আমি যাহা কর্তব্য তাহাই করিয়াছি, পরস্পর যে বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হইয়াছি অতি উত্তম হইয়াছে, যাহার যাহা বলিতে ইচ্ছা হয় বলুক না, আমাদিকে তাহাতে কি আসে যায়? এই ভাব লইয়া ভক্তিপথে অগ্রসর হইতে হইবে। লোকে পাগল বলুক, নিব্বোধ বলুক, আর মতলবী বলুক, আর গায়ে ধুলা দিক কি অন্যরকমে উৎপীড়ন করুক, কিছুই গ্রাহ্য করিবে না। ধরা যাক এই পৃথিবীতে কেহই আপনার পক্ষ সমর্থন করিবে না, তাহাতেই বা কি আসে যায়? যাহা সত্য, যাহা ধর্ম, তাহা যে ভগবানের অনুমোদিত সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই। ধরুন একদিকে ভগবান, আরেকদিকে সমস্ত পৃথিবী, তৌলে কোন দিক গুরুতর বোধ হয়, আপনি কোন দিকে যাইবেন?

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ অশ্বিনী কুমার দত্তের রচনা থেকে পাঠ শুনবেন শুনলেন।

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ অশ্বিনী কুমার দত্তের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরী।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে

কৃষক বন্ধুরা, বরাক উপত্যকায় যারা অল্প বিস্তর কুশিয়ারের চাষ করছেন, কিছু কিছু সমস্যা আছে কুশিয়ার চাষে, অর্থাৎ সঠিক পরিচর্যা, রোগ ও পোকা দমন, সেগুলো করতে পারলে কিন্তু ফলন ভালোই হবে। কুশিয়ারে সাধারণত নানা রকমের পোকামাকড় আক্রান্ত হয়। প্রথমে যেটা বলতে হয়, আখের ডগা ছিদ্রকারী পোকা বা টপ শুট বোরার। এই পোকার শুককীট আখ পাতার বা কুশিয়ারের পাতার মাঝ শিরা বরাবর সুরঙ্গ কেটে কেন্দ্রীয় যে পত্রগুচ্ছ থাকে তার মধ্যে প্রবেশ করে ও সেখান থেকে কাণ্ডের নরম ডগায় ঢুকে নরম শ্বাস খায়, ফলে কুশিয়ারের ডগার পাতাগুলো কেন্দ্রস্থল থেকে শুকিয়ে মরে যায়। একে অনেক সময় ডেড হার্ট বলা হয়, ফলে কুশিয়ারের গাছ লম্বায় বাড়ে না ও গাছের শাখার প্রশাখা বের হয়। তারপরেই যার নাম করতে হয় সেটা হল মাজরা পোকা। কুশিয়ারের ক্ষেত্রে সাধারণত চারা অবস্থায় এই পোকার আক্রমণ হয়। এই পোকার কীড়াগুলো গাছের কাণ্ডে একাধিক ফুটো করে ভেতরে প্রবেশ করে ও কাণ্ডের ভেতরের নরম শ্বাস অংশ খেতে খেতে নিচের দিকে চলে যায়, ফলে আক্রান্ত গাছের মাঝ পাতাটি শুকিয়ে সাদা হয়ে যায়। মাঝখানের আক্রান্ত পাতাটি ধরে টানলে সহজে উঠে আসে ও পাতার গোড়ার দিকটা পচা দেখায়। আক্রমণ মারাত্মক হলে চারাটি মরে যায় বা চারাটি বেঁচে থাকলেও বৃদ্ধি কমে যায় ও আক্রান্ত কুশিয়ারের শাখা প্রশাখা বেরোয়। তারপরে যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো শিকড় ছিদ্রকারী পোকা বা রুট বোরার। এই পোকার কীড়াগুলো আক্রমণ মূল অঞ্চলে সীমাবদ্ধ থাকে। আক্রান্ত চারা গাছে ডেড হার্ট লক্ষণ দেখা যায় এবং এটা সবুজ সাদা রঙের হয়। আক্রান্ত অংশ ধরে টানলে সহজে উঠে আসে। পরিণত গাছে এই রোগের লক্ষণটা কিন্তু দেখা যায় না। তাই এইসব পোকা দমনের জন্য যে সমস্ত ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সেটা হল ফসফামিডন, যেমন সুমিডন, ডাইমেথয়েট, মেলাথিয়ান 50 EC বা সায়াথিয়ান 50 EC, মিথাইল প্যারাথিয়ান, এন্ডোসালফান 35 EC, এগুলো ব্যবহার করা যেতে পারে। পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, যেমন ফসফামিডন এগুলো 1.5 মিলিলিটার দিতে হবে প্রতি লিটার জলে গুলে, ডাইমেথয়েট 2 মিলিলিটার, মিথাইল প্যারাথিয়ন আবার কিন্তু 1 বা অন্যগুলো 2। আর আছে কুশিয়ারের চষি পোকা বা লিফ হপার। বাচ্চা ও পূর্ণাঙ্গ দু রকমের চষি পোকাই দল বেঁধে বেড়ে ওঠে এবং গাছের পাতার নিচের পিঠে থেকে রস শুষে খায়, ফলে আক্রান্ত পাতাগুলো প্রথমে ঝুলে পড়ে ও পরে বিবর্ণ হতে হতে প্রায় শুকিয়ে যায়। এছাড়া পোকার শরীর থেকে একরকম মধুর মতো রস বেরিয়ে আসে। এই রস পাতায় ছড়িয়ে পড়লে তাতে একরকম কালো রঙের ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায়, তার ফলে গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া বিঘ্নিত হয়। আক্রান্ত গাছের রসে চিনির পরিমাণ 34% পর্যন্ত কমে যায়। সেক্ষেত্রেও ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। আর দেখা যায় যেমন মিলিবাগ দেখা দিতে পারে বা হোয়াইট ফ্লাই যেটা বলা হয় সাদা মাছি, সেগুলো দেখা দিতে পারে। এই ধরনের পোকা যদি দেখা যায় তাহলে যে কোনো রকমের, যেমন ধরুন এন্ডোসালফান বা যেটাকে বলে থায়োডেন, মেলাথিয়ান 50 EC, এগুলো

0: খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: এখন লোকগীতি শোনাবেন কল্যাণী দাম।

0: এতক্ষণ লোকগীতি শোনালেন কল্যাণী দাম। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যাঁ সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 7:40, বেলা 12:30। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করবেন 2627799 নম্বরে। নজরুলগীতি শুনবেন সকাল 8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15, সকাল 9:00 আলেখ্য রিমঝিম ঘন বরষে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন সকাল 9:30 রাজর্ষী ভট্টাচার্যের পরিবেশনায়। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। আধুনিক গান শুনবেন বেলা 11:00 জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় ও চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী মানস ভট্টাচার্য। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন রাখি বর্মণ।

0: কল্যাণী দামের কণ্ঠে লোকগীতি শোনা যাবে বেলা 11:30। দুপুর 1:40 রয়েছে লোকগীতির অনুষ্ঠান। শুনবেন স্বাগতর কণ্ঠে। দুপুর 2:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন দিলীপ কুমার সিনহা। রাত 8:15 গিটার বাদন শরৎ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। ভজন শোনাবেন দীপশ্রী গোস্বামী দুপুর 2:30। দুপুর 2:45 শুভময় ভট্টাচার্যের কণ্ঠে গীত শুনতে পাবেন। আমাদের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।
1: এম আকাশবাণী।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1883 সালে আজকের দিনে ভারতের প্রথম পেশাদারী রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন হয়। আজকের দিনে 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ও উদারপন্থী রাজনীতিবিদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1963 সালে আজকের দিনে কাশী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এবারে আজকের প্রসঙ্গ। অসমের অন্যতম রাজ্যভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য 1961 সালে লড়াইয়ে শহীদ হয়েছিলেন 11 বঙ্গসন্তান। বরাক উপত্যকার বাঙালিদের সেই ঘা শুকিয়ে যাওয়ার আগেই অসমীয়া ভাষীদের সুবিধেজনক এবং বাংলাভাষী ও অন্যান্যদের জন্য বৈষম্যমূলক ভাষা সার্কুলার জারি করে সেবা অর্থাৎ আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রাণ বলি দিতে হয়েছে বাঙালিকে। অথচ ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই 1832 সালে যখন অবিভক্ত কাছাড় জেলা ব্রিটিশ শাসনাধীন হয় তখন এই অঞ্চলে বাংলাভাষীরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। কাছাড়ি রাজ্যেরও সরকারি ভাষা ছিল বাংলা। 1838 সাল থেকে 1873 পর্যন্ত 35 বছর ব্রিটিশরা অসমের সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম করেছিল বাংলাকেই। এরপরও বারবার আঘাত এসেছে। দেশ স্বাধীনের আগে তো বটেই, স্বাধীনতার পরও ভাষিক আগ্রাসনের প্রক্রিয়া অব্যাহত ছিল। 1972 সালে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কলেজ স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে অসমীয়া ভাষাকে চালু করতে প্রস্তাব গ্রহণ করে। এতে ইংরেজিকে প্রাধান্য দেওয়া হলেও বাংলা ভাষায় পঠন পাঠনের অনুমতি দেওয়া হয়নি। ওই বছরের 30 ডিসেম্বর সেবার জারি করা সার্কুলারটি ছিল পুরোপুরি বাংলা ভাষার পরিপন্থী। সার্কুলার অনুযায়ী অসমীয়া ভাষাকে অন্যান্য ভাষাভাষী ছাত্রদের জন্য অবশ্য পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে সার্কুলারে একটু অদলবদল করা হলেও তা ছিল বাঙালিদের জন্য চূড়ান্ত বৈষম্যমূলক। প্রতিবারই বরাকে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। 1886 সালের 28শে ফেব্রুয়ারি সেবার জারি করা সেই সার্কুলারটি ছিল সবচেয়ে বেশি বিতর্কিত। এতে বলা হয় বঙ্গভাষী ও অন্যান্য ভাষাভাষী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা হিসেবে অসমীয়া শেখা বাধ্যতামূলক। প্রতিবাদ আছড়ে পড়ে বরাকের কোণে কোণে। সেবার সার্কুলার প্রত্যাহার ও বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামে শিক্ষা সংরক্ষণ সমিতি আকসা, গণতান্ত্রিক ছাত্র যুব সংগ্রাম সমিতি সহ বিভিন্ন সংগঠন। 30 জুন, 11 ও 15 জুলাই একের পর এক আন্দোলন হয়। 21শে জুলাই রাজ্যের তখনকার মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের করিমগঞ্জ সফর উপলক্ষে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরবর্তী ঘটনাক্রম বাংলা ভাষার উপর আক্রমণের দ্বিতীয় গা শিউরে ওঠা কাহিনী। মুখ্যমন্ত্রী যখন সার্কিট হাউসে প্রবেশ করছিলেন তখন 20-25 বিক্ষোভকারী হাতে কালো পতাকা নিয়ে স্লোগান দেন। সরকারি স্কুলের মাঠে ক্রমশ লোক জড়ো হতে থাকেন, পাশাপাশি বাড়তে থাকে উত্তেজনা। কিন্তু পুলিশ সতর্কবাণী না শুনিয়ে বা কাঁদানে গ্যাস না ছুড়েই হঠাৎ গুলি চালাতে শুরু করে। আকস্মিক এই ঘটনায় শহীদ হন জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস। গুলিতে নিহত হন এক পুলিশ কর্মচারীও। হঠাৎ ঘোষণা করা হয় কারফিউ।

চলে ধরপাকড় ও যুবকদের থানায় নিয়ে গিয়ে অত্যাচার। বিভিন্ন সময়ে পুলিশের অত্যাচারে আহত হন 50 জন নিরীহ নাগরিক। দুই শহীদের আত্মত্যাগে শেষ পর্যন্ত বিতর্কিত ভাষা সার্কুলার প্রয়োগ স্থগিত রাখা হয়। আজকের দিনে মহান এই শহীদদের শ্রদ্ধা জানাই, সম্মান জানাই মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলনকেও।

0: এখন গল্প পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছ বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের উপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি, গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরো যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তাঁর সহসা মনে হল, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর একখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ, সবটা গলেনি, তখনও একটুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলো যাগে, বজ্জারটাকে যেখানে পাবেন মারতে মারতে ধরে আন।

আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। বিধ্বংসী বন্যার কবলে উজান অসমের বেশ কিছু এলাকা, এ নিয়ে আজ প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম করেছে দুটি পত্রিকা। যুবসংঘ আট কলামের শিরোনামে লিখেছে, ভয়াবহ বন্যায় কবলে অসম, মৃত দশ। সাময়িক প্রসঙ্গ বড় ছবি দিয়ে বড় শিরোনাম দিয়েছে, উজানে জল প্রলয়, শতাধিক গ্রাম প্লাবিত, উদ্ধার অভিযানে সেনা হেলিকপ্টার। বার্তা লিপিয়ে খবরটি দিয়ে লিখেছে, ভয়ঙ্কর বন্যার মুখে রাজ্য, সাত জেলায় ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষ। অবিরাম বৃষ্টিতে বরাকীয় নদীগুলোতে জলস্ফীতির কথা জানিয়েছে নববার্তালিপি। এ সংক্রান্ত খবরে পত্রিকাটি লিখেছে, অবিরত বৃষ্টির ফলে বাড়ছে বরাক নদীর জল, বন্যা সতর্কতা জারি কাছাড় প্রশাসনের। গুয়াহাটিতে পাঁচ জায়গায় ভূমিধস ও কৃত্রিম বন্যার কথা লিখেছে সাময়িক প্রসঙ্গ। পাশে আরেকটি খবর, জলমগ্ন রেললাইন ও স্টেশন, বাতিল ও রুট বদল 30টিরও বেশি ট্রেনের। যুবসংঘ জানাচ্ছে, মুখ্যমন্ত্রী মন্ত্রী বিধায়ক ও আমলাদের নির্দেশ দিয়েছেন আক্রান্তদের পাশে থাকার জন্য। অন্যান্য খবরে আজ বার্তালিপি আট কলাম ছবির সঙ্গে আট কলাম শিরোনামে লিখেছে, আরশোলাদের মার্চ ঘিরে দিল্লি দরবারে লঙ্কাকাণ্ড। সাবটাইটেল, বেলা বাড়তেই জনস্রোত, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। খবরটি ছবি সহ উঠে এসেছে বাকি কাগজগুলোতেও। যুবসংঘের হেডিং, চলো সংসদ অভিযানে উত্তাল দিল্লি, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জে রণক্ষেত্র। সাময়িক জানাচ্ছে, কক্রোচ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ধর্ণা তুলে নিতে আর্জি জানিয়েছে কেন্দ্র সরকার। এদিকে গতকাল আগরতলায় ত্রিপুরা পুলিশের সদর দফতরে আত্মঘাতী হয়েছেন জিডিপি অনুরাগ ধনখড়। খবরটি সব কাগজের প্রথম পৃষ্ঠায় বেরিয়েছে। বাদল অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তুলে ধরে যুবসংঘ হেডিং দিয়েছে, তথ্য ও যুক্তির মাধ্যমে সংসদকে সমৃদ্ধ করা হোক। বার্তালিপির হেডলাইন, রাহুলকে কটাক্ষ, সংসদে তথ্যনিষ্ঠ আলোচনায় জোর প্রধানমন্ত্রীর।

এদিকে লিড খবরে দৈনিক নববার্তা প্রসঙ্গ জানিয়েছে, প্রথম দিনেই বারবার মুলতুবি, মসৃণ কাজ ব্যাহত সংসদের দুই কক্ষেই। পত্রিকাটির প্রথম পাতার অন্য খবরে রয়েছে, ত্রিপুরায় ডিজিপির রহস্য মৃত্যুতে স্তব্ধ রাজ্য, অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক প্রয়াণে বাড়ছে প্রশ্ন, শিলচরে স্পা কাণ্ডে ধৃত দুই কর্ণধারের জামিন খারিজ, উল্টে পুলিশের রিমান্ডের আবেদনে সম্মতি। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, বন্যা নিয়ন্ত্রণ জরুরি। দৈনিক বার্তালিপির আজকের সম্পাদকীয় উলু খাগড়া। দৈনিক যুবসংঘ আজ সম্পাদকীয়তে দিয়েছে, গাফিলতির মাশুল। এদিকে দৈনিক সাময়িক প্রসঙ্গের আজকের এডিটোরিয়াল, গণক্ষোভের এই মেজাজ কেন্দ্রকে কড়া বার্তা দিল। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশবন্দনা শুনলেন আকাশবাণী শিলচর। এখন বাংলা জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গার বাজার

0: জাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। আজ সেই বিস্তারিত খবরে, তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। কোন ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম উত্তর ম্যাসেডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসেডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICA ministerial meeting which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 অগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসপি এর আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছে তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর সরকারের অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৯৯৩ এর ২১শে জুলাই

0: পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। একুশে জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি।
1: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
0: ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের ২৪টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে হল ২৩, এখনও ৭ জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু ৬ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হর্পাবানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত ৮০ জন, ১০০র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে ২ জন ও ইরাকে ১ মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেনকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে ৩ রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাখির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ ৩২ এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং HS প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। ধেমাজি, চড়াইদেউ, তিনসুকিয়া, লক্ষিমপুর, শিবসাগর, যোরহাট ও উদালগুড়ি জেলায় বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুসারে 298টি গ্রামে 57,199 জন লোক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা 14টি শিবিরে প্রায় 500 লোক আশ্রয় গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মন্ত্রী বিমল বড়া গতকাল সকালে শিবসাগর জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। কাছাড় জেলা প্রশাসন থেকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক বার্তা জারি করে জনসাধারণকে সতর্কতা থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে জেলা প্রশাসন সমগ্র পরিস্থিতির উপর 24 ঘণ্টা নজর রেখে চলছে। সব সংশ্লিষ্ট কার্যালয়, জরুরি পরিষেবা বিভাগ, মাঠ পর্যায়ের আধিকারিক ও কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য যে কোনো বন্যা পরিস্থিতির দ্রুত মোকাবিলার লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসন থেকে ভারী বৃষ্টিপাতের সময় নিচু এলাকা, বন্যাপ্রবণ এলাকাগুলিতে অপ্রয়োজনীয় যাতায়াত সম্পূর্ণভাবে এড়িয়ে চলা, বন্যার জল ঘরে প্রবেশ করলে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, বৈদ্যুতিক সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথি নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে অবিলম্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি পরিচালন কেন্দ্র, চক্র আধিকারিকের কার্যালয়, খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, শিলচর পৌর নিগমের কন্ট্রোল রুম বা নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি সহায়তার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালন কেন্দ্রের টেলিফোন নম্বর হচ্ছে 03842239249, 03842234005 এবং মোবাইল নম্বর হচ্ছে 9401624141। এই নম্বরগুলিতে যোগাযোগ করতেও জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আগামী 2-3 দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। শ্রীভূমি শহর হয়ে সুতারকান্দি সড়ক, শ্রীভূমি শহরের বাইপাস পয়েন্ট থেকে পেট্রোল পাম্প পয়েন্ট এবং লোয়াইরপুয়া বাইপাস পয়েন্ট থেকে লোয়াইরপুয়া 20 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত সড়ক সংস্কার করতে NHIDCL কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, বরাক উপত্যকা ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠকে একথা জানান। বৈঠকে মন্ত্রী শ্রী পাল শ্রীভূমি শহরে জল সরবরাহ প্রকল্প নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 80 কোটি টাকা এবং পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে মেগা জল সরবরাহ প্রকল্প নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া সভায় আগামী 2 আগস্ট থেকে শুরু হতে যাওয়া জনগণনার সেলফ এনুমারেটরের জন্য পোর্টাল খোলা হবে বলেও সভায় জানানো হয়। জনগণনা 2027কে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকে জেলার শিলচর, লক্ষ্মীপুর, কাটিগড়া, উধারবন্দ ও সুনাই রাজস্ব চক্রের এনুমারেটর এবং সুপারভাইজারদের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ কার্যসূচি শিলচর কাছাড় কলেজে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া বলেন যে জনগণনা 2027 দেশের জন্য এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে, কারণ এই প্রথমবার জনগণনা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। শ্রী বড়ুয়া বলেন যে জনগণের তথ্যের গুণগত মান ও নির্ভরযোগ্যতা সম্পূর্ণভাবে তৃণমূল পর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহের উপর নির্ভর করবে, ফলে এনুমারেটর এবং সুপারভাইজারদের ডিজিটাল অ্যাপ্লিকেশন এবং কার্যপদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ দক্ষতা অর্জনের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রথম পর্যায়ের প্রশিক্ষণ আগামী 22 জুলাই পর্যন্ত চলবে। শ্রীভূমি জেলার আসন্ন জনগণনার জন্য এনুমারেটর ও সুপারভাইজারদের 3টি পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার সূচনা প্রকাশ করা হয়েছে। জেলা আয়ুক্তের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ আগামী 23-25 জুলাই পর্যন্ত, 27 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এবং 31 জুলাই, 1 আগস্ট এবং 3 আগস্ট তৃতীয় পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে প্রশিক্ষণগুলি শ্রীভূমি শহরের রবীন্দ্রসদন মহিলা কলেজ, করিমগঞ্জ কলেজ, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, বদরপুর নবীনচন্দ্র কলেজ, রামকৃষ্ণনগর কলেজ এবং পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে পৌরসভার সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আজকের মধ্যে তাদের ট্রেড লাইসেন্স নবীকরণ করতে এবং সব বকেয়া পরিশোধ করতে অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যেসব ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন তাদের অবিলম্বে জরুরি ভিত্তিতে আজকের মধ্যেই আবেদন করতে হবে। এছাড়া আগামীকাল থেকে একটি সরকারি পরিদর্শন কমিটি শহরজুড়ে অভিযান চালাবে। যদি কোনো প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে বা বকেয়া অর্থ পরিশোধ না করে ব্যবসা পরিচালনা করেন, তবে 1956 সালের পৌরসভা আইন

0: অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে পরের গানটি মনোজ মুরলী নায়ার ও মনীষা মুরলী নায়ারের দ্বৈত কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
5: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
6: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
5: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।

0: আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, বিকেল 5টা বেজে 5 মিনিটে মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5টা বেজে 35 মিনিটে, সন্ধ্যে 6টা বেজে 45 মিনিটে কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা। এতে চন্দন রায় ও সম্প্রদায়ের পরিবেশনায় শুনতে পাবেন পদ্মা পুরাণ, পালা দক্ষ যজ্ঞ। রাত 8টায় হিন্দি কথিকার অনুষ্ঠান। রাত 8টা বেজে 30 মিনিটে দাদরা ও ঠুমরি শুনবেন বিদুষী রীতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9টা বেজে 15 মিনিটে। হরিদাস কর ও সম্প্রদায়ের পরিবেশনায় কীর্তন শুনবেন রাত 9টা বেজে 30 মিনিটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন রাত 10টায় বিদুষী মালিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ শুনবেন এবং পরে শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ আপনাদের শোনানো হবে।
1: याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं हैं, मदद बस एक कॉल दूर है।
2: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं मुकेश कुमार बल। प्रधानमंत्री नरेंद्र मोदी आज संसद भवन में राष्ट्रीय जनतांत्रिक गठबंधन संसदीय दल की बैठक को संबोधित करेंगे। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज स्कोपिये में उत्तरी मैसेडोनिया की राष्ट्रपति गोर्दाना सिल्यानोवस्का दाफकोवा

আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি গিয়েছেন ইন্দ্রাণী সেন।

0: এতক্ষণ নজরুলগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন বাংলা ছবির গান শুনবেন। মৌচাক ছবি থেকে মান্না দের কণ্ঠে।

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

প্রত্যেক কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি জগাই মাধাই।

0: বাংলা ছবির গান শুনলেন আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।

0: এখন শুনবেন আলেখ্য রিমঝিম ঘন বরষে।
1: আকাশবাণী শিলচর।

এখন আরম্ভ হচ্ছে একটি সঙ্গীতালেখ্য রিমঝিম ঘন বরষে। রচনা তপন কুমার দাস, সঙ্গীত পরিবেশনে শিল্পী গোষ্ঠী, প্রযোজনা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতালেখ্য রিমঝিম ঘন বরষে।

প্রাচী ভারতের বোধি দৃষ্টির দর্পণে প্রকৃতি মৃত্যু জীবন নয়, ঋতুতে ঋতুতে তার আকাশে বাতাসে সপ্ত রঙের খেলা, ষড়ঋতুর বিচিত্র বিনার সুরে সুর মিলিয়ে মানব প্রকৃতিও সুদূরের সাধনায় সুন্দরীর আরাধনায় আপনাকে উন্মোচিত করে প্রকৃতির বিচিত্র রঙ্গমঞ্চে ঋতুতে ঋতুতে বৈচিত্র্যের যার শেষ নেই। রুদ্র গ্রীষ্মের কঠোর বৈরাগ্য, রিক্ত হেমন্তের ধূসর পাণ্ডুরতা, মধুমাধবীর বিমূর্ত প্রলাপ এবং

0: সব কিছু ছাপিয়ে শ্যামশ্রী বর্ষার বিরহ মিলনের সাকুল পালাই রঙ্গমঞ্চে অভিনীত হয়ে চলে। যার কুশীলভ ফুল পাখি তরুলতা কদম্ব কানন মেঘনিবীর সজল আকাশ আর বেদনাদীর্ণ মানব হৃদয়।
1: রসহীন তপ্ত গ্রীষ্মের দাবদাহে তাই ধরণী যখন ধূসর বাসা, তপঃকৃষা পার্বতীর মতো তখন তার আর্ত প্রতীক্ষা। ত্রিসহর শ্যামল সুন্দরকে এই ধ্যান মন্ত্রে আহ্বান করে, স্নিগ্ধ সজল নবীন প্রাণের স্পর্শে যে তার সকল শুষ্কতা সকল শূন্যতা ভরিয়ে দেবে, জীবনে নিয়ে আসবে অনন্তের অমৃত প্রসাদ।

এই আহ্বান ব্যর্থ হয় না, ব্যর্থ হবার নয়। আকাশে বাতাসে মত্ত মেঘের সাড়া, বিজুলি চমকে নবচেতনার অমীয় আলোকে বুঝি যুগান্তরের সংকেত। ধারাসারের উত্তরীয় মাঠে সে সংকেত বাণী বহন করে আসে আশার। প্রিয়া পৃথিবীর প্রীতির প্লাবনে তাপসী ধরিত্রীর সকল বিষণ্ণতা ডুবিয়ে দিতে বহু যুগের ওপার হতে আসে আশার। চিরনবীন, চির উচ্ছল, চির সজল শ্যামল আশার।

শাল পিয়ালের বন দুলে ওঠে, তমালের কুঞ্জ বিথির ছায়ায় কদম্বের শাখায় শাখায় সে আগমনের বার্তা অঙ্কিত হয়ে যায়। বজ্রমাণিক দিয়ে গাঁথা আশার শ্রাবণের পারিজাত মালিকায় সজ্জিত হয়ে ওঠে উৎসব অঙ্গন। বার্তা আসে যৌবনের পূর্ণতার পূর্ণ প্রাণের।

অবরোধ ছিন্ন করে সে আসে সম্রাটের মতো, বৃষ্টি ধারার দূত সে বার্তা পৌঁছে দেয় তাপিত পিপাসিত ধরণীর কাছে। চিত্তলোক হয়ে ওঠে সরস সচকিত, ময়ূর মনের নৃত্য আকুল উল্লাসে বলগাহীন। আকাশে বাতাসে আলোকে আঁধারে হৃদয়ে অনুভবে আজ শুধু বাড়ি ঝরে, বাড়ি ঝরে।

তপ্ত ধরণি শীতল হল, তৃষ্ণার জীবনে বরাভয় হয়ে এসেছে বর্ষা, অসীম আনন্দ রোগের দ্বার গিয়েছে খুলে, শ্রাবণ গগনে বিদ্যুৎ চমকিত শিহরিত সৎপুরী, সেই পরম রসের আবেশে আজ তাই উচ্ছল চঞ্চল ঝিল্লির মঞ্জের মুখরিত।

আতপ্ত প্রাণের মরুতৃষায়, সজল গভীর আশার আশায়, সবরি প্রতীক্ষা রাজ হল অবসান। পরমাপ্রাপ্তির প্রসাদে গভীর গম্ভীর দিবস রজনীর সমগ্র চেতনা জুড়ে মানব চিত্ত লোকের অন্তরে রাজচক্রবর্তীর মতোই আজ বর্ষা ঋতুর প্রকাশ। তারি খুশিতে হাসিতে নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সংবৃত অরণ্যে অম্বরে আজ প্রবাহিত পরমাপ্রাপ্তির আনন্দধারা।

জীর্ণ পুরাতন কি ধ্বংস করে নবীন প্রাণের পুলকে এ জীবন পূর্ণ করে দিতে, ঝড়ের রাতে যার চিরভিসার, বন্দিনী বসুন্ধরা যার প্রতীক্ষায় অনন্ত সাবরী, ধরা তোলে সেই তো আজ ইন্দ্রলোকের অমৃত বার্তা নিয়ে এসেছে। বরিত বর্ষার বিষানে তাই বাজে আনন্দলোকের রাগিনী, পিপাসিত হৃদয়ে বৃষ্টি ধারায় এনেছে অমৃত রসের আশ্বাস। এবার এসেছে সন্ধ্যা, ব্যাকুল বাদল সাজে দিনান্ত বেলায় বর্ষণের অন্তিম মুহূর্ত বুঝি সমাগত, ঋতুরঙ্গের বিচিত্র লীলায় কালের মন্দিরা বাজে, বিদায়ের সুর ধ্বনিত হয়ে ওঠে বৃষ্টি ছড়ার বেদনায়। গানের পালা শেষ করে দেবার আকুতি সোচ্চার হয়ে ওঠে, বাদল ধারা সারা হবার এই অন্তিম

রিমঝিম ঘন বরষে সঙ্গীতালেখ্যটি এখানেই শেষ হল। রচনা তপন কুমার দাস, সঙ্গীত পরিবেশনে শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ শিল্পী নন্দী, মধুমালা দত্ত, সেবা হোর, শুক্লা মজুমদার, দেবাশিস এন্দো, রঞ্জিৎ চৌধুরী, রমন রায়, অসিত দাস, অরুণজ্যোতি সেনগুপ্ত এবং সুনির্মল বিশ্বাস। গ্রন্থনা বশিষ্ঠ শর্মা ও দীপশিখা দাস। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন গণেশ দাস, অমল সরকার, গুরুপ্রসাদ ঘোষ, কুমুদরঞ্জন সরকার এবং অনুপম চৌধুরী। শব্দ সংযোজনা ও সম্পাদনা স্বস্তিক রঞ্জন সেন, প্রযোজনা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন আলেখ্য রিমঝিম ঘন বরষে। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী শিলচর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে সেতার বাদন শুনবেন রাজর্ষি ভট্টাচার্যের পরিবেশনায়। রাগ ললিত।

এতক্ষণ ললিত রাগে রাজর্ষি ভট্টাচার্যের সেতার বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: বাংলা ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনবেন তীর্থ ভট্টাচার্যের কণ্ঠে। গানটি নেওয়া হয়েছে 71 ব্রোকেন লাইন্স ছবি থেকে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420223।
2: শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে এবারের গানটি, ছবির নাম প্রেমের কাহিনী।

0: আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এবারে গানটি শুনবেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে আজা নাচলে ছবি থেকে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন।

অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন আলকা ইয়াগনিক এবং জাভেদ আলীর কণ্ঠে, যুবরাজ ছবি থেকে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় এবং চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা। অনুষ্ঠানে নিজের কথা বলবেন রাখি বর্মন।
2: সম্মানিত সকল শ্রোতা, আমি রাখি বর্মন, জয়পুর তৃতীয় খণ্ডের নিবাসী। আজ আমি কথা বলতে এসেছি এমন এক বিষয়ে যা শুধু নারীদের নয়, সমগ্র সমাজের উন্নতির সঙ্গে জড়িত, নারীর অধিকার। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে নারীকে মা, কন্যা, স্ত্রী বা বোন হিসাবে সম্মান দেওয়া হয়, কিন্তু একজন স্বতন্ত্র ব্যক্তি হিসাবে তার অধিকার অনেক সময় স্বীকৃতি পায় না। শিক্ষা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, এইসব ক্ষেত্রে আজও নারীদের বাধার মুখে পড়তে হয়। কিন্তু প্রশ্ন হলো কেন? নারীর অধিকার মানে শুধু সমান মজুরি বা কর্মক্ষেত্রে সুযোগ পাওয়া নয়, এটি মানে সমান নিরাপত্তা, স্বাধীনতা। একজন নারী যেন নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারে, নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়, এটাই তার প্রকৃত অধিকার। আমাদের সমাজে অনেকেই বলে নারীদের দেওয়া হচ্ছে, নারীরা পাচ্ছে, কিন্তু সত্য হলো নারীরা দান নয়, দয়া নয়, ন্যায্যতা চাই। আমাদের প্রাপ্য অধিকার ভিক্ষা নয়, এটি জন্মগত অধিকার। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, অসমবেতন, এসব শুধু নারীদের সমস্যা নয়, এটি গোটা সমাজের উন্নয়নের পথে বাধা। ইতিহাস বলে যখনই নারীরা শিক্ষা, ক্ষমতায়নের সুযোগ পেয়েছে তখনই সমাজ এগিয়ে গেছে। তাই নারী অধিকার নিশ্চিত করা মানে পরিবারের উন্নতি, সমাজের অগ্রগতি এবং দেশের সমৃদ্ধি। তাহলে আমরা কি করতে পারি? প্রথমত, নারীর প্রতি মানসিকতা পরিবর্তন আনতে হবে। নারীকে দুর্বল ভাবার যুগ শেষ, তারা শক্তিশালী, বুদ্ধিমান এবং সম্ভাবনাময়। দ্বিতীয়ত, নারীদের শুধু সুযোগ নয়, সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, এইসব নিশ্চয়তা ছাড়া প্রকৃত স্বাধীনতা আসে না। তৃতীয়ত, নারীদের নিজেদের এর অধিকারের জন্য লড়তে হবে। অধিকার কেউ দয়া করে দেয় না, এটি সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়। আমরা জানি এই পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু আজ যদি আমরা কণ্ঠ তুলি, আগামীকাল অনেক কণ্ঠ যুক্ত হবে। নারী অধিকার শুধু নারীদের বিষয় নয়, এটি ন্যায্য বিচারের, সমতার এবং সভ্যতার মাপকাঠি। আজ আমি বলতে এসেছি আমরা থামব না, আমরা এগিয়ে যাব, কারণ আমরা শুধু নারী নয়, আমরা পরিবর্তনের প্রতীক। ধন্যবাদ।
1: শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান। শুরুতে লোকগীতি গিয়ে শোনাবেন কল্যাণী দাম।